0: India is the hungriest market for energy.
1: আমি আজকে আপনাদেরকে মাটি বালাইনাশক বানানো শিখাচ্ছি.
2: More than 100,000 units as a plan. We are